0: Hey Adelaide, 5EBI wants to hear from you. Listeners of 5EBI can now complete our listener survey. Tell us what you love, what you want more of, and how we can make 5EBI even better for our community. It's quick, easy, and it's under the News and Events tab at 5ebi.com.au. That's 5ebi.com.au. Click News and Events to have your say and follow the link. 5EBI, your voice, your radio.
1: Yo Adelaide, what's happening? I'm Abrar and you're listening to 5VBI 103.1 FM, your favorite spot for a Bengali community show. Music, we've got it. Community, we've got it too. Entertainment, of course. And the Adda, that's guaranteed. From the streets of Adelaide to the heart of Bangladesh, we are bringing our community together on one frequency. So grab your chai, turn up the radio, and join the vibe. See you on every Mondays, 8 PM onwards on 5VBI 103.1 FM.
2: Welcome back, Adelaide, and you are listening to 5EBI 103.1 FM. This is Radio Adda Adelaide, and you're tuned into 5EBI 103.1 FM. Today, in this episode, we have a very special guest with us. His name is Arav, who has recently, has completed his bachelor's in electrical engineering and is also currently working as an electrical engineer. Today, we will be listening to his journey, his success, and his lessons. So, without further ado, let's get started. So, Arav, first of all, I welcome you to the show and thanks a lot for accepting the invitation. So, আমি যদি তোমার একটা brief introduction to the audience কে দিতে বলতে চাই, so you can start with that.
3: First of all, Abra, thank you for having me. আমি Arav, আমি অস্ট্রেলিয়াতে এসেছি 2017 সালে. আমি আসছিলাম Bachelor's of Electrical Engineering এ পড়াশোনা করতে, University of Wollongong এ. সো ওখানে আসলাম, তারপরে ওটা তো ইউজুয়ালি মানে উইথ অনার্স 4 বছরের কোর্স হয়, শেষ হয়েছে আমার 2020 সালে, এবং আমি তারপরে অ্যাডলেডে আসি 2021 সালে, অ্যান্ড ফর্চুনেটলি গট আ জব ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওইটার মাধ্যমে স্কিল অ্যাসেসমেন্ট অ্যান্ড you know, and everything on APR, TR today, I hope.
2: Right. Jodi, to interrupt koi tomake, so before we get into the main story, I'm like to do the back story to jai.
3: Sure.
2: Tumi johon ekhane first, johon ashchila, you came in your bachelor's, as you said.
3: Bachelor's, yeah.
2: Jemon ami ashchilam amar master's e, to ami just আমার গেস্টকে একটা কোয়েশ্চেন আস্ক করি টু হ্যাভ অ্যান আইডিয়া, যে একজন যে ব্যাচেলার্সে আসে কম্পেয়ার টু একজন মাস্টার্সে আসে, তো এই ডিফারেন্সটা তোমার কাছে কি মনে হয় যে মাস্টার্সে আসা বেটার নাকি ব্যাচেলার্সে আসা বেটার?
3: ওয়েল, এখন ব্যাচেলার্সে আসলে লাইক অবভিয়াসলি মানে এভরি ওয়ানস সার্কামস্টান্স ভ্যারিজ, ব্যাচেলার্সে আসলে ইটস মোর এক্সপেন্সিভ, বাট ইয়ার ইয়াঙ্গার অ্যান্ড ইউ উইল গেট আ গ্রাস্প অন আ লট অফ things more quickly than you would at probably tumi jodi masters e asho, and that's just my opinion arki. And mane you assimilate into the Australian culture, but jekhane okhankar culture and mane how things work, mane it's easier to assimilate and it's easier to mane ki bolbo mane
2: so it basically
3: integrate.
2: Depends on person to person,
3: depends
2: and
3: on the
2: there,
3: person obviously
2: there's no set and fast rule, jay it will be better but it will be better,
3: no it and completely depends on the person and what you're looking for in but my personal opinion it's when a bachelor's asha it's better, so that like especially if you are seeing a future for yourself in the country of study.
2: So you chose electrical engineering, so এটা কি তোমার প্যাশন ছিল বা তোমার ইন্টারেস্ট ছিল নাকি হোয়াট মেড ইউ চুজ অ্যান্ড কাম ইনটু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং?
3: সো ইঞ্জিনিয়ারিং আসলে লাইক মানে ছোটবেলা থেকেই লাইক মানে স্কুলে আই ওয়াজ মানে
2: always into gari dekhle khule felte tarpor kono toy dekhle khule
3: felte ha like orokom mane orokom mane ekta interest chilo ha so mane orokom line e ekta mane porashona korte chaichhilam
2: right
3: so mane dekhlam je electrical engineering covers most of the bases arki so
2: true
3: I thought yeah why not like let's go for it see what this is all about
2: yeah tumi jokhon ekhane first aschila so you came into Sydney right
3: yes
2: okay so compared to like Sydney is a very big city and very busy as well
3: yes
2: Adelaide is compared to very smaller like there's nothing like lot to do so tomar ei duitar the contrast ba tomar difference ta ki chilo jeta tumi miss koro beshi
3: okay Sydney te well obviously mane like you said like massive massive difference between Sydney and Adelaide mane Sydney te like you have more choices more things to do and like obviously like you have a broader community of people to
2: eta ki taole true je Adelaide theke Sydney te opportunities onek beshi
3: opportunities wise definitely yes like if you're talking about jobs or like yeah in general yes obviously Sydney would have a higher ratio than compared to Adelaide of course
2: আর তুমি যখন কালচারাল লাইক ওয়েন বাংলাদেশ থেকে যখন অস্ট্রেলিয়াতে আসছো সো দেয়ার ওয়াজ আ ম্যাসিভ কালচারাল চেঞ্জ
3: অফ কোর্স
2: তো যেমন বাংলাদেশে আমরা অলওয়েজ ইউজ টু ছিলাম যে আমাদের জন্য সব কিছুই লাইক ওয়াজ মেড ফর বি ইট ফুড অর বি ইট এনিথিং বাট তুমি যখন অস্ট্রেলিয়াতে আসছো তোমার এই কালচারাল এই ডিফারেন্সটা তখন তোমার কেমন লাগতেছিল তুমি কি তখন লাইক হাউ ডিড ইউ কোপ আপ উইথ দিস শক
3: It's definitely a learning curve so like jemon mane 10 bochor age jemon I think contactless payments oto chalu chilo na bangladeshe maybe so tokhon mane oi shomoy australia aslam tarpore to manushe ki hoto like cash niye ghora phera kora hoto whatever তারপরে এখানে এসে দেখলাম যে কেউ ক্যাশ ইউজ করে না মানে সব কিছু সো তখন মানে আস্তে আস্তে বুঝলাম যে ওকে সো মানে অল ক্যাশ মাস্ট বি কেপ্ট এট দ্য ব্যাংক অ্যান্ড ইনফ্যাক্ট মানে ক্যাশ নিয়ে ঘোরাফেরাটাই নিরাপদ না কারণ এখানে মানে ইউ কাম ইউজুয়ালি অ্যালোন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে সো মানে by chance to the wallet hala tara to it's all gone
2: but
3: if it's sitting at the bank then that go no you also then so
2: indeed
3: yeah
2: ar amra jodi art to initial days e jai tomar jokhon tumi initially as a student start kortechhila তো আমরা সবাই যখন অ্যাজ আ স্টুডেন্ট আমাদের জার্নিটা স্টার্ট করি আমাদের মাথায় অনেক ধরনের কনফিউশনস কাজ করতে থাকে যে কারণ অবভিয়াসলি আমরা এখানে আসছি একটা ভালো ফিউচারের জন্য তো এই ফিউচারটা অ্যাচিভ করার জন্য আমাদের যতটুকু যেতে হবে অতটুকু আমরা যেতে পারতেছি নাকি এটা আমাদের অলওয়েজ মাথায় ঘুরতে থাকে তো ওই মোমেন্টে তুমি ওইটা কীভাবে ডিল করতে তোমার ওই কোনো কি কিছু মনে পড়ে যে তুমি অনেক লো ফিল করতেছিলা বা এমন কোনো তোমার লাইফে মোমেন্ট যেটাতে তুমি ওভারকাম করছো ওইটা থেকে
3: like in my initial days
2: yes
3: I mean initial days obviously like ekটু তো মন খারাপ হয় স্বাভাবিক মানে like
2: for example যখন তুমি মনে করো জব অ্যাপ্লাই করতেছো বাট সবখান থেকে রিজেকশন পাচ্ছো যেটা আমি একটু পরে আসবো আবার জব ব্যাপার নিয়ে তো আমরা যখনই আসি আমরা সবাই পার্ট টাইম জবস বা ক্যাজুয়াল জবস এগুলোতে স্টার্ট অ্যাপ্লাই করতে থাকি তো ইনিশিয়ালি এসেই মতো জব পাওয়াটা অনেক টাফ বাট অনেকের ক্ষেত্রে অনেক ইজি ডিপেন্ডস অন পার্সন টু পার্সন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা ছিল আমি প্রথম 3 মাস কোনো জব পাই নাই তো তখন আমি উবার ইটস বা এমন কিছু করে আই ইউজ টু ইউ নো ডু মাই লিভিং অ্যান্ড স্টাফ বাট দেন আই গট এ পার্ট টাইম জব অ্যান্ড ওখান থেকে আস্তে আস্তে ওয়ান থিং লেট টু আনাদার অ্যান্ড দেন ইউ নো লাইফ টার্ন আউট টু বি লাইক দ্যাট সো তোমার ক্ষেত্রে তুমি তখন ইনিশিয়ালি হাউ ডিড ইউ স্টার্ট অ্যাপ্লাইং ফর জবস অ্যান্ড তোমার এক্সপিরিয়েন্সটা কী ছিল
3: আমার এক্সপিরিয়েন্সটা হলো লাইক ইনিশিয়ালি মানে আই ডিড লুক ফর জবস ইয়ে বাট মানে ওরকম জোরদার নিয়ে মানে অ্যাপ্লাই করি নেই বা এমন ভাবে খুঁজিও নেই কারণ ইয়ে ওই সময় মানে ফোকাস ছিল মেইনলি পড়াশোনার উপর তো পড়াশোনা কেমনি কী করতে হবে এসে তো তারপরে লাইক আমাদের সেমিস্টার ব্রেক ছিল সো তখন মানে আই হ্যাড সাম ব্রিদিং রুম যে আচ্ছা ঠিক আছে তখন আই ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফর জব সো এখানে মানে আমাকে অনেকে বলেছিল ওই সময় মানে যারা সিনিয়র বা এরকম কিছু মানে যারা বা আশেপাশে যারা যারা ছিল তারা বলছিল যে লাইক ইউ নো মানে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন লাইক সার্ভোস মানে ফুয়েল স্টেশন যেগুলো জাস্ট গো দেয়ার আস্ক ফর দ্য হায়ারিং ম্যানেজার অ্যান্ড ড্রপ ইউর সিভি এইভাবে কারণ সবকিছু নাকি অনলাইনে থাকে না,
2: থাকে না এইটাই।
3: তো তারপর আরেকটা ছিল অনলাইন অবভিয়াসলি, যেখানে যেখানে পেতাম সেখানে অ্যাপ্লাই করতাম। আর একটা ছিল হলো রেফারেন্স, কাদের যদি চিনো, কেউ যদি কোথাও কাজ করে তার রেফারেন্স হিসাবে ঢুকা। সো আমার ক্ষেত্রে আমি আমার ফার্স্ট মানে পার্ট টাইম জব যেটা, ওটা আমি পেয়েছি এখানে আসার আট মাস পরে। সো আট মাস পরে আমি ম্যাকডোনাল্ডসে ঢুকেছি, আর ইট ওয়াজ লাইক রাইট, মানে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক অন টাইম এজ ওয়েল, কারণ ওই সময় মানে আমার এক্সামগুলোও শেষ হচ্ছিল। অ্যান্ড মানে লাইক আমার ওয়ার্ক রেস্ট্রিকশন, মানে ওয়ার্ক রেস্ট্রিকশন ইউজুয়ালি ফর স্টুডেন্টস, মানে যতদূর জানিস যখন যখন ইন সেশন না তখন মানে ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান অস্ট্রেলিয়ান, মানে ইউ হ্যাভ দ্য সেম ওয়ার্কিং রাইটস অ্যাজ অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন। সো আমি আই ডোন্ট নো ইফ দিস দ্যাটস দ্য কেস এনি মোর অর
2: নট, উই হ্যাভ টু ভেরিফাই দ্যাট, বাট হ্যাঁ ওটা তখন হয়েছিল,
3: বাট হ্যাঁ ওই সময় ছিল। অ্যান্ড সো লাইক আমার এক্সামও শেষ হয়ে গিয়েছিল, অ্যান্ড দেন লাইক মানে ওই সামারে লাইক আই স্টার্টেড অ্যান্ড ইউ নো জাস্ট স্টার্ট ওয়ার্কিং, অ্যান্ড আই ওয়াজ ইন মাই ম্যাকডোনাল্ডস ফর অ্যাবাউট টু ইয়ার্স।
2: আর আমরা যদি আরেকটু আমাদের কালচার নিয়ে কথা বলি, তো হোয়াট ইজ দ্য মোস্ট লাভড ফুড যেটা তুমি এখানে এসে মিস করছো সবচেয়ে বেশি?
3: স্টাফ, মানে আই উড সে পোলাও আর চিকেন রোস্ট।
2: আমাদের মনে হয় এটা সবারই একটা ইউনিভার্সাল ফেভারিট, পোলাও আর চিকেন রোস্ট। এটা
3: তো লাইক কি বলবো, লাইক বিয়ে বাড়ির খাবার,
2: বিয়ে বাড়ির খাবার। হ্যাঁ
3: এটা তো মানে ইউজুয়ালি নো ওয়ান কুকস ইট, কুকস
2: হ্যাঁ আর কুক করতে গেলে এটা অনেক টাইম লাগে, টাইম কনজিউমিং, যেটা আমাদের অত টাইম হয়ে ওঠে না অনেক সময়।
3: এন্ড লাইক ইউ নো মানে ইনিশিয়ালি লাইক আমরা তো লাইক মোস্ট অফ আস হু উড কাম হিয়ার মানে তা তো ইউজুয়ালি রান্না জানে না, আর মানে না জানতে পারে, আই ডোন্ট নো, বাট আমি জানতাম না। সো আমি এসে মানে অনেক ট্রায়াল এন্ড এরর দিয়ে পরে লাইক মানে ইউ নো ইউ মানে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু কুক বাই ইয়োরসেলফ, না হলে
2: ট্রু
3: ইট বিকামস ডিফিকাল্ট।
2: আমরা এই কনভারসেশনে আবার ফেরত আসব জাস্ট আফটার দিস সং প্লেস। সো লিসনার্স হু অল আর লিসনিং রাইট নাও, ইউ ক্যান অলসো জয়েন আস ইন দিস কনভারসেশন বাই ডায়ালিং 8211-7066, অ্যান্ড রাইট নাও উইল বি প্লেয়িং আওয়ার সং, অ্যান্ড এনজয় দ্য সং।

0: Welcome back, listeners. You are listening to 5EBI 103.1 FM, Radio Adelaide. And as I said earlier, if you want to join the conversation with us, you can just dial in 8211-7066. I repeat, 8211-7066. Now, going back to our conversation. So, Araf, I would like to have your opinion about PTE, which is also one of the most important English language exams. Jokhon amra TR application er jonno jai, to tomar oi experience ta niye tumi jodi share koro, how did you prepare for your PTE and what made you like do well in it?
1: Okay, so ami I'll go a bit back.
0: Yeah.
1: আমি গ্র্যাজুয়েট করেছিলাম 2020 সালে ডিসেম্বর। সো মানে টিআর পাওয়ার জন্য পিটি দেওয়া লাগেই। সো মানে ওই তিন মাসে লাইক ইউনো জব টপ খোঁজা এগুলা সবগুলা সবকিছু মাঝখানে মানে অ্যাডলেডে আসা হয়। তো আমার ভিসা এক্সপায়ার করছিল মার্চের দিকে 2021 সালে। সো আমি আসছি অ্যাডলেডে 2021 সালের ফেব্রুয়ারিতে। সো ওই সময়ই আমি পিটিটা দিই। তো আমি টেস্ট ডেট বুক করেছিলাম অ্যাবাউট মিড ফেব। সো আর তো এখানে এসে লাইক মানে আমি ছিলাম আমার এক কাজিনের বাসায়। তো মানে ওই সময় আমার এমন একটা সিচুয়েশন ছিল যেখানে মানে আমার ইন্টারভিউ ছিল আর আমার মানে পিটিএ এক্সাম মানে আমার মেইন ফোকাস। সো আমি প্রতিদিন সকালে উঠে জাস্ট মানে লাইব্রেরিতে যেতাম, মানে এখানে ওই যে লর্ড ফোর্টিনের আশেপাশে ইউনিয়ন লেডের ওই লাইব্রেরিতে, ওখানে গিয়ে জাস্ট ল্যাপটপ নিয়ে প্র্যাকটিস করতাম। অনলাইন মডিউল পাওয়া যায়, বিভিন্ন ইউটিউব মেটেরিয়াল, বিভিন্ন মানে এখন তো অনেক আরও রিসোর্সেস থাকবেই। সো ওখানে জাস্ট মানে এরকম সকালে প্র্যাকটিস করতাম অ্যান্ড এরকম রিপিটেডলি প্রায় দুই সপ্তাহের মতো প্র্যাকটিস করেছিলাম অ্যান্ড দেন বসলাম।
0: পিটির স্ট্রাকচারটা যদি আমি একটু জানতে চাই, সো যেমন আইএলটিএস অথবা আইএলএস এর যে স্ট্রাকচারটা থাকে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, আর পিটির ক্ষেত্রেটা কেমন?
1: পিটির ক্ষেত্রেও সেম। সো প্রথমে ইটস স্পিকিং, দেন লিসেনিং, রিডিং অ্যান্ড
0: রাইটিং
1: আছে। সো আমাদের সময় ওই সময় আই থিঙ্ক দ্য রুল অফ থাম ওয়াজ ইফ ইউ গট 81 প্লাস ইন অল অফ ইয়র ইন্ডিভিজুয়াল ব্যান্ডস দেন ইউ উড গেট দ্য ফুল 20 পয়েন্টস। এখন মনে হয় ইটস এ বিট ডিফারেন্ট। So, yeah, so that's the structure.
0: Okay, yeah. That's amazing. And also after PT, the next thing that comes in mind is the TR application, the TR lodgement. So, eta tumi ki nije apply korechila ba or with the through of someone's help?
1: No, ami nijei apply korechilam. I would say je mane mane usually like you know applicants jara, like if you're like single, don't have a complex you know living history, like or I mean grew up in Saudi or grew up in Singapore and then moved to Bangladesh being
0: complicated.
1: So if your circumstance is not that complex, I think when you know,
0: so
1: you
0: can, we can say it's a very like a straightforward,
1: application.
0: But you have to follow all the steps and rules.
1: But I also understand when you know people when I getting a lawyer and just you know double checking everything just for the peace of mind. Okay, so that's no problem in that as well. So
0: it again depends on personal opinion on everyone. Exactly. That's amazing. And also the next thing amra jodi jai jeta hocche tomar engineering ekhon je job e acho, to oita tumi kibhabe peyechila, like did you apply through Seek or Indeed or through any other stuff?
1: So amar current role jeta ami ekhon okhane pray 5 bochhor dhore achi. So ami apply korechhilam LinkedIn e,
0: okay,
1: in November 2020. So amar exam shesh hoyechilo আর ইয়ে মানে আমাদের ফাইনাল এক্সামগুলো ওই ইউনিভার্সিটির, আর মানে আমি ওই সময় নাটির প্রিপারেশান নিচ্ছিলাম। সো নাটির প্রিপারেশান নিচ্ছিলাম আর ওদিকে সাইডে জবও অ্যাপ্লাই করছিলাম, কারণ মানে এখানে আসলে থাকতে লাইক জব ইজ দ্য মেইন থিং, মানে ইউজুয়ালি ইট ইজ দ্য মেইন থিং ফর গেটিং দ্য স্কিল ইনভাইট আর কি। সো দেন ওরা আমার দে গট ব্যাক টু মি অ্যারাউন্ড ক্রিসমাস টাইম অফ 2020। ওরা বললো যে মানে ডু হ্যাভ ইয়ার ফুল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উইথ ইউ? সো ওই সময় আই জাস্ট মানে লাইক গ্র্যাজুয়েটেড, মানে হ্যাঁ হ্যাঁ, সো লাইক মানে অল দ্য রেজাল্টস ফর গিভেন, মানে মানে স্ক্রিপ্টস ওয়ার অ্যাভেলেবল টু ডাউনলোড, আমি বললাম যে ঠিক আছে নো প্রবলেম আই উইল গিভ ইট টু ইউ। সো ওই সময় আমি নিউ সাউথ ওয়েলসেই ছিলাম, আমি তখনও অ্যাডিলেড আসি নাই, আর এই এমপ্লয়ারটা যে ছিল সে অ্যাডিলেড বেসড অবভিয়াসলি। সো তারপরে 2021 সালে লাইক জানুয়ারি ফার্স্ট উইকে after some consultation with family members and everything, our family like ওরা like ওরা অনেকে আসছে এখানে like previously and then মানে you know they've gone out and gone jobs and everything, so ওদের সাথে ডিসকাস করে দেখলাম যে আচ্ছা মানে ইটস বেস্ট ইফ আই মুভ আউট অফ নিউ সাউথ ওয়েলস এট দ্য টাইম, কারণ ওই সময় কোভিড ছিল, কোভিডের সময় সবাই এভরিওয়ানস মানে ফ্রিজড আপ হায়ার, হ্যাঁ, সো মানে নিউ সাউথ ওয়েলসের ভিতরে মানে কেউ কিছু নিচ্ছিল না, বাট মেবি মানে আউটসাইড অফ নিউ সাউথ ওয়েলস ট্যাসমেনিয়া সাউথ অস্ট্রেলিয়া সবাই মোটামুটি নর্মালি ছিল বলা যায়। সো আই গট আউট, বাট আমি কোথাও যেতে পারতেছিলাম না কারণ ওই যে কোয়ারেন্টিন করা, সো আমি বললাম যে ঠিক আছে আই উইল আমি ট্যাসমেনিয়াতে যাবো, ট্যাসমেনিয়া থেকে কোয়ারেন্টিন করবো অ্যান্ড দেন আইল কাম টু অ্যাডিলেড।
0: আমি যদি আর একটু ব্যাকে যাই, তুমি যখন অ্যাপ্লাই করতেছিল জবটাতে আর তোমার যখন সিভি যেটা রেডি করেছিল, সো হোয়াট প্যাটার্ন ডিড ইউ ফলো, আর অথবা তুমি ওখানে কি কি স্কিলস ইনক্লুড করেছিল?
1: আমার সিভিতে আই ইনক্লুডেড স্কিলস ফ্রম মাই প্রজেক্ট, সো মানে যে ইউনিভার্সিটিতে ডিফারেন্ট ইউ গেট ইনভলভড ইন ডিফারেন্ট প্রজেক্টস এন্ড ইউ বিল্ড ডিফারেন্ট থিংস প্রোটোটাইপস, সো মানে ওগুলোর এক্সপিরিয়েন্স নিয়েই আর কি মানে অ্যান্ড ইউ অবভিয়াসলি ইউ হ্যাভ টু টেইলার ইউর সিভি টু দ্য জব ডিসক্রিপশন, মানে এখন মানে লাইক ইউ ক্যান জাস্ট পুট আ জেনারিক সিভি টু অল দ্য জবস, ইউ হ্যাভ টু লাইক টেইলার ইট, মানে একটু সময় লাগে, মানে আই উড সে যে গেটিং আ ফুল টাইম জব, সরি অ্যাপ্লাইং ফর আ ফুল টাইম জব ইজ আ ফুল টাইম জব ইন ইটসেলফ।
0: অলসো এইসব জবের যখন ইন্টারভিউতে তুমি প্রসিড করেছিলে, তো তোমার কি ওই মোমেন্টটা মনে আছে কিনা যে কি কি কোয়েশ্চেন্স আস্ক করা হয়েছিল?
1: হ্যাঁ, ইয়া, সো আমার ক্ষেত্রে আমাদের দুইটা ইন্টারভিউ দিন ছিল, একটা ছিল অ্যাসেসমেন্ট সেন্টার। অ্যাসেসমেন্ট সেন্টারে হয় কি যারা যা জানেন না, সেখানে লাইক ইউ মানে গো ইন উইথ আদার ক্যান্ডিডেটস অ্যান্ড মানে দেয়ার ইজ লাইক আ গ্রুপ ডিসকাশন and there is like a presentation you have to give and there is also like there is just like a general interview as well, behavioral questionnaire. So ekhane like they judge you mean you know how you do in group discussions, if you are interactive and everything, mane just mane other criteria unjay dekhe. So if you are successful in the assessment center, then they call you for the second interview with the with your to be manager on site. So it was our case hoyechilo and our manager amake technical question, behavioral question, also manager HR o thake, so behavioral question, technical question, ar egula niye tarpor if they are satisfied with you
0: they'll get back to you and stuff, references and stuff. That's amazing. So viewers, you were listening to our conversation with Arif, and next in our next segment we will be talking about how he applied for his skill assessment, and we will be returning back after a song, so just stay with us and stay tuned in.